লীলগাবা শুনি দেওয়াই বাবা ক্ষেতরে কইলে অনুতর পানি শিমলাই মেরো মাইতি তিমলাই বেটরে কইলে অনুতর সমঝো বানে রুনাই মানা লাগছ বেটা কইলে অনুতর আজার মইলে জানি গাঁস কাটি গাইলাই হইনা গরলয়।

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউ থালে সুনেরা বাসা বীর মৌরি করসা বিতরে অগল ছেউ থাল আম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেওতালে দিবানে বোকে বানাই পানে ও কি সাইলাং সরে দেওতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকিরে রয় বড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকিরে রয় ভড় কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন

0: ভাত খাই, ভাত পোষাতো ডাল খাওলে
1: বানা না বানা বালাই মেরো পানা, বালাই মেরো পানা
0: ভাত পোষাতো ডাল খাওলে।
2: বাগমাতে যাও না
0: আমি সীতাও না, আমি সীতাও না
2: কামবাসারে
0: রাউলে,
2: লড়কা
0: ঘোষে এটা ফরকা, ঘোষে এটা ফরকা কামবাসারে রাউলে।
3: লাই মা কাইরা পাকো নলয় গো গো লতা।

0: দারা কোঠে কি কেলাই গরছেও সেকে কেলাই গরছেও সেকে ছাতি মা সমাই কথাতো
1: ভাল।

0: নিত্রনারণ হিটি বাইর পর কালপেটি মজুরাই বাস বাসু বাস মাই সরাই পুকুর
1: নবে বর্ষ মাত্রে ও
0: সরবার।

দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মনয় রাখনে পাইনা ঠাও শুকিল সারি লাই সাপাকাই পারি মইল সারি ধয়েরা দবিলে দোদাই বঞ্চুরুদাই রুদাই মইল সারি ধয়েরা দিনাইলাই কাটছো চন্দ্র সূর্যায়রি রাতাই কাটছো রোয়েরা দবিলে ধুনচা সারা ইমরুন রাতাই কাটছো রোয়েরা নেপালে দাউলে গর্ব নায় সাউলে চুনকো ঢুঙ্গো পেলেরা আমখানে কাঁচাই অবনে কাঁচাই চুনক ঢুঙ্গ পেলেরা রাতি নিন্দ্রা ছাই না দিন বকা ছাই না মন মা কুড়া খেলেরা